अभी थोड़ी देर में हम शुरू करने वाले हैं यही प्रोग्राम जो कि हम लाते हैं आपके वास्ते elke maandag tot met vrijdag. अगर वक्त रहा तो, als we tijd hebben, dan komen we met de uitzending van Koffie Chai Middagshow आपके वास्ते. En हम ये प्रोग्राम बना सकते हैं met Anand Chandrika Singh. Want wij bespreken het nieuws van vandaag. Of ja, Anivali Dinukilie. Natuurlijk hebben we luchtige onderwerpen. Juki Hamlok, Aapke Zaat. Banate he, Sunate he, Ujala Radio. Ja, dat doen wij. Bij Ubar, Ujala Radio.